0: লগে ভাটু জিয়ার সিংবে ভূমি দুতুং জিদু খবর লেওয়া গে গুচি ঠু ঠু চিক ঠু ঠু ঠু চি
1: থাই দি শুং লো সার বে রিং পপ চি গো থাই দি শুং চি বে লং খা চি লা গোর গু চি গো গুলে জুম গে মি গ জি শিং কুন দু থি ওয়ে দি খা জান লো ছে খা ইউ বে খাং জো সি বার হি দু গ সু শু থাই দি শুং লো সার বে লা দা
0: লগে ভাটু নি দো নি শু জে জু লু জিয়ার সিংবে ভূমি দুতুং থি সব তো ছাম বু ইউ বে কিন্তু দিলা খ্যাথ সিমজে নং মিগু থেওয়ে বুলি কি দুজি ইনবে বুরি জিগাও থাং ছে মিলো বা গ্যাছে থাং ফেছে খাং কি গাং তো কিনসু লেমবু ইউলা নং লে নং থু থাং ছিলা ছাম ছা থে থু কিনছি হাজাং ছাম হি লয়ে ভাটু জিয়ার সিং বে ভূমি দু থং জিদো খবর লেওয়া গে গুচি ঠু ঠু চিক ঠু ঠু ঠু চি
2: চাজে চাও তো কিম তো চি খংমি ছামরা চাজে জি কিমসা ইয়োলা গুগু চাজে থি চাজে চাও তো ইয়োস চি জংগু জি জিন জিনু কিমসা দেকি পিনজো কিম দে জরো
3: সজুন চি জি দোবজো সাপপি লেজি গে চি টেনগেলা লুশু চি মাও গে চি সামবে গুশু গেজুন চি জি জিন গে পোগদে টেনলে জিবাকি রিনু গুশু
4: জংগু জি জি
5: ইয়ামি কিমবে নখুম দিবু মেবতা নখুম কাবা 那就要死对吧过那鬼鱼口老子你对老子接近节目都不说给亚美你去吞噬脚步青皮糖都皮糖青皮糖给吞噬青皮路你给个皮青蛙来给鱼别亚美拿出去洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗洗
1: 别小学毕业了给林雨卡巴昂长来我也估计出松姑姑姑出松三年拉斯娘陈朗富康面康体你对不三别卡住亲笔堂那年地堂地年洗个子路木切地魁卡住亲笔堂那年面接从康老我重叠捏同去滚不朗老个路穷堂不要卡住亲笔堂那年面接从康
4: 战马精进马步中国陆地战争的战局变搞不起变，屡战突击；徐龙翠特别搞不起变，中国屡战连变突击。中国陆地战争天同样不着，屡战连变战马突击。
3: 何不给我谈？那就谈吧。那干部说的，那空敌不灭之。越方那当哪位苏州行了皮蛋？我们队给这接了，人民十接蛋，俺们人当做了，过年了，我进屋的了，人才给孙娜来追问，别当是青年。那我能说动我当四处浪吧，那我无知找我说给，那我得不灭罪。那他那位所去看了片段，我们就给这个阶段起来给浪子团的人民洗片段两名当出了。预防那他那位所去看给，那我我不当，那我张世前的给了第六给那我写几年。预防那他那位所去看你，给用给母鸡才不写耶。他的卡巴给子起来给小猪团的，给那他那位那段了打更经验耶。
6: 预防那当那位数据看给这趟几声结果被运营那当那位那就看了从高度片面十几年的人才国古党国书国内美国
3: 他是三年他是中介尽管去两者破浪可把按照两个月估计出去送案积极给十几三年十几中介生出去扎的几浪可把按照两个月估计结果按照古古处
7: 考虑起来你到这怎么明白了热外语的教育今天设计提醒那当那位娘子你千千不一般男子信的信北戴河喷针有剧情娘子你那拯救小楼
8: 珍书堂年纪性别级别起步珍书堂呢别起源创建用意年年在有金座也从高度片面一米撇住堂年年在大军起手为年年在有金座团南南路年年在给年天给我金木米地瓦堂阳路米地瓦年数也不米提拔送来级别苍龙堂老中了兄弟提拔在闽南籍来给女子马路找堂，建国最那边拆迁的后边那个破路桌子，年年才有呢。证书堂了片堂，建用给木质床单床盖一边，建送给。所以我说，那个铁路前面从哪通了？我进入铁外的证书堂去，先上给长华中年归了铁堂去。日剧堂、米剧、那剧、香兰座、剧特门卫、松岗渡片面、李明安、皮剧前的错了，腾东、白药、白云山、进修堂、全面跟住进研究。米长了七十余遍，我了林呢，我了白剧演。日剧藤吉吉、演松岗渡片面、陆志堂、李明安、连把堂、皮剧囊冲。
4: 三年，他是中级，林国香兰，爬坡从中级一张，可望着。两个月估计，初级安安安逸出。